দলো ভরণ হলে কবিল কব্র ভরণ হলে কবিল আসতে বাবে মস্তে গিরে নদী কুর্ত কানু মসিন এ বড় গিরে নদী সে আফরে কুরত বের গিলাম ওলা দিলে দি খুশ মেরি সালাল বে সালে দখাজ পেয়ে।